0: জাবির আহমিয়ে সে কাউলো আজকে কাবাস আছি আবার কয়েক দায় তারিখ এক সিংগে দুনিয়া খেনারা ওয়া সেই বিজিং ধরেন আগুরি না খুব তামিজি করুন আগুরি আগুক না দুনিয়া কেনা ওয়াই কারিবে মারুস উজাকস আঠাস আকমের উয়েস টুবুসেস আরান্ডেস এন্ডিসপাস চহমুস চি ফালভেসপাস আগুম নেই কেনা ওয়াই কেনা কেসা তুই আমি আগা খেঙা আমি কোসে করো হুঁ আর তোমার পূজা আমি রে দিকে তোরা
1: Xa inkqubo sinqawudo nesike kesama isinqwaba se-NB60 sam.